কালে মকালে আল্লাহ থিনিং সরাত একের মাকিন দে মাচান খর বরিকা রিকাত ইরান সুত ও যে কের মশিরাত চুকান এ পাকন মাতা কালে মাসা দর সি দু এডিল মেসেন সরাত কি অন্তনাকান বাঙ্গলো জব্বর ইয়াকে আকে সন্ত্রে নি পুন আল্লাহ উন্তন তাবদ পাঙ্গল জব্বর খিনি কে নিয়ামান এ কাকান থেকে জব্বর আকে আকে কো বন্যা সন্ত্রে কে জব্বর কার বন্যা সন্ত্রে নাকি ইয়া না বদ পাক গলো জব্বর ইং সন্ত্রে সকাবি আল্লাহ আনাব দ উচা ইয়নি কে জব্বর দ সন্ত্রে সে বন্যা বরম উচা কে জব্বর সপ আয়ুন কান